0: কিরিক সিনে তাম বহেদে বাহিনী মাতা সেরি তথ্যিং ফল নো নিয়ে বলে আফেতে জগাটা সাউদি বা কুমলা সিনেমা পূজা বাকিং বিসেন
1: Ovintis, nemak informasau balorong ohing, husi studi sentral Kampung Alor Dili, hawer siana belo, lori kipa nebe servisu, hato brigadu wain, i adeus.

0: ওকে দেখ মালকোভিন্দিস জেনে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সেলে সফরে শোনাবা মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জোবেন তুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জোবেন তুডি রানে জোবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জোবেন তুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone laosona to continua ba hanoin ida ke sira halo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema Agora, how many mehi ba na sound ni dane ba contribui ba desenvolvement ni how bile deham bot tep tebes. Tamba sai ma deham bot. Husi inicio how aprende no how consciente ba realidade. Na sound ni precise desenvolvement. Desenvolvement ni mak modernization. Modernization sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado. Ne mak importante. Agora, atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni Hanoin. Atu transforma ita ni Hanoin, maka ita precisa conhece la ciencia ida nebe maka bele hatur ita hozustu. Ne maka nesan oin haunia kolega ka haunia bele unde hanona katak ciencia ML, marxista leninista. Ne ciencia ida ke zustu, mas dala barak, ema dihen ciencia ida nema gladiak, ciencia ida nema gladiak, ma be awakara tete anesane, se ola gusta ciencia ML, ola gusta masuni liberdade rasi. Tamba ciencia ida ne maka bele atu transforma ida. Se how dia kolia kono bahau nia atu kontribui bana sound. Ia in primero how foi Morris mai. Agora how usa ropa most dia musa kontribui bana sound. Ne kontribuisan ba desenvolvement. Se juventude ida pronto para halo ninia bodruma ida ne mus kontribui ba desenvolvement. Se how Morris mai se ita mai usa asam voluntario sira. Por exemplo, e mai ida akara ke iniciativa atu hili foer, soe foer di henia fatin, ida ne mus kontribui ba desenvolvement ida. Tamba nema contribuição de ba desenvolvimento ba juventude de fura clio do que ba ida nebe maka hatene de qualia ma vela hatene religia la hatene transforma ida nema kita sai protagonista ba itani andrasi desenvolvimento ne monoton ka parado tamba de dalo wine em la consciente ba realidade ne realidade ida ni hasorune